তুমি দীনবন্ধু দুঃখী দরিদ্রর সখা, তুমি ডাকিলে মনর কথা তুমি বুঝিথাও। পরবর্তী ভক্তিগীতটি ভেটি দেউছু শিল্পী ভুবনেশ্বরী মিশ্রঙ্ক কণ্ঠরে পুরাতন রচনারু।

অনুষ্ঠিত হইয়াছি। নুয়াপড়া জেলা খড়িয়ালঠারে আসন্তা 20 রো অক্টোবর 7 তারিখ পর্যন্ত গ্রামাঞ্চল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইয়াছি। গ্রামাঞ্চলের ফুটবল ক্রীড়া প্রতি থিবা আকর্ষণকে দৃষ্টিতে রাখি এই প্রতিযোগিতা আয়োজন করা যাইছি। বাংলাদেশের রাজধানী ঢাকাঠারে আসন্তা নভেম্বর মাস 13 তারিখ দৃষ্টিবাধিত এশিয় কপ ক্রিকেট টুর্নামেন্ট খেলাযিব। এথিপাই 24 জনিয়া সম্ভাব্য ভারতীয় খেলাড়ি মনোনয়ন করা যাইছি। এথিরে ওড়িশার 3 জন খেলাড়ি দেবরাজ বেহেরা, নকুল বড়নায়ক এবং সুখরাম মাঝি স্থান পাইছন্তি। খেলাড়িমানঙ্ক পাইঁ চলিত মাস শেষ সপ্তাহে বেঙ্গালুরুঠারে প্রশিক্ষণ শিবির আয়োজন করা যাইছি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের সক্রিয় লঘুচাপ ক্ষেত্র পশ্চিম উত্তর পশ্চিম দিগরে গতি করুছি। প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকে শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।

একটা নেই। শিল্পী হলে অনুরাধা পড়ওয়াল এবং কুমার সানু। সমীরক গীতক সঙ্গীতরে সজাইছন্তি নাদিম শ্রবণ।

চমৎকার। এই কথাচিত্রর শুনন্ত এই গীতটি শিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক, গীতরচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা আন্নু মল্লিক।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনার শুণুচার হিন্দি কথাচিত্রর গীত এইটি। প্রিয় শ্রোতা বন্ধু মানুষ মনে পকাই দেছু, আজ অপরাহ্ন 5:30 শুণবাক ভুলবে লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। আজ এ বিষয় রয়েছে আবাস যোজনা কেন্তার মিলসি। এ সম্পর্ক আপনার আজ সন্ধ্যা 5:30 রু 6 পর্যন্ত ফোন মাধ্যমে আমি যোড়ি হয়ে আপনার প্রশ্ন রাখিপারে। যোগাযোগ নম্বরটি হচ্ছে 06854-230690। বিষয়টি পুণিথরে কই রাখুছু, আবাস যোজনা কেন্তার মিলসি। পরবর্তী গীতটি নেইছু কথাচিত্র রঙ্গরু, শিল্পী হেলে কুমার সানু, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

প্রিয় শ্রোতা বন্ধু, আপন মানে বর্তমান শুনছন্তি ওড়িয়া কথাচিত্রর গীত। পরবর্তী গীতটি ভেটি দেউছু গঙ্গশিউলি কথাচিত্রর। শিল্পী হেলে লোপিতা মিশ্র। নিজস্ব গীতকু সঙ্গীতরে সাজাইছন্তি

প্রিয় শ্রোতা বন্ধু, আপনমানে বর্তমান শুনছন্তি ওড়িয়া কথাচিত্রর গীত। শেষ গীতটি আমি নেইছু কথাচিত্র বত্তি ঘরু। শিল্পী হলে প্রণব পটনায়ক, গীত রচনা শিবব্রত দাস, সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল করা।

0: 6858568 তেবে শ্রোতা ভণী আজি পে আজির কার্যক্রমরু বিদায় নেই রহুচু আমে দুহে মু জগময় মহাপাত্র
1: আও মু সুনিতা পাত্র
0: নমস্কার।

0: আলে রেডিও শুনতে রা সত্যি ভাই বোন মন কে মুই দইমতি
1: ইয়াতে আইলি নির মুই জিতুর ভাই জোয়ার কর দিলি
0: জোয়ার জোয়ার ভাই বোন মন আলে ভাই বোন মন কেনতা রা চাস সব লকনি করে বাস এলে আজি তো রেডিও কে পাচারু কার্যক্রম আছে হ্যাঁ আগ তু গোটে কাতা কাইটা বলে এবে দেখা কেন্তি বর্ষা পানি কন্তি কন্তি হেলানি কন্তি কন্তি ভূমি ভূমিকম্প পরাটা হেলানি কন্তি কন্তি নদী বড়ি পরাটা কাই কাইটা মানে হেলানি সেটার কাজে ভাই ভনি মন জাগ্রত রেবার আছে এবে ভল বর্ষা খিঁড়ি খিঁড়ি মারলানি গছ গুছা লগাইলে পরিবেশ নিক করি গছ মনে হেলে পানি পুনা মূষা আমাকে ভল করে মিলছি
1: সেটা তো সবুতান বড় খাতা
0: হেলে ভাই ভনি মন দেখা জন্তি যাকে সুবিধা হেলানি গছ গছ খিঁড়ি খিঁড়ি গোটে গোটে গছ লগা
1: এবে খাইলে আছে বইলে তোর খাই না মালে পাথরি জালিন
0: তোকে তো কাইটা পাকাই করে আইলু আছে কেন্তি
1: সলপ সলপ গুড়ি খাইলে আছে খাই না মালে খ কোনে খ
0: দইমতি
1: না দইমতি দইমতি হ্যাঁ আলে এবে দেখ গাড়ি মন যেন্তি ছাড়লানি ইয়ে কাপানি ভাতটা মন চালাইলে

0: এতকি মনছে দুয়ামন বাড়ি করি বলবুস এ সব খারাপ ইলানি দেশ দুনিয়া খারাপ ইলানি সেটার পাই বাবু এ নদী বড়ি মন আইলানি কি তোর সে ভূমিকম্পাটা মন ইলানি হ্যাঁ আর নয়া নয়া রকমের রকমের বেমার মন বাড়লাম সেটার পাই পরিবেশকে ঠিক রকমার আছে বইলে তুই কইলা পারা গছ পতর লাগাইবার আছে নইলে গর
1: হেদে আজি তো রেডিও কে পাচারু কার্যক্রম আছে ভাই বনি মন জাগি রে ভাই হেদে আমার ভাই বনি মন আমার ফোন নম্বর কইলুনি সুনা আর আমকে ধাপে ফোন করা আমার ফোন নম্বর হেলানি 06854 আর তার সঙ্গে 230690 জাগলু আছু ফোন মন বেগি বেগি করা এতে আমার এক্সপোর্ট বাবু কে
0: সঙ্গে
1: দুতানি আলে বাবু তোমার পরিচয় খিন্ডিক দিয়া
2: মোর না পেঙ্গু মাঝি পিও নুয়া গাঁ পঞ্চায়েত থানে আছি
1: হেলে বাবু তোমার কাম কাইটা বাবু
2: আমার কাম বললে সরকার কাম তো জানলা চাষবে ই সান্থানু আরম্ভ করি বড় জাগো উপর জাগো আছে
1: আলে আলে আলে
2: সান্থানু বল কাড পঞ্চায়েত থানে জন জন কাম মন হইছি যেতিকি কাম মন আছে এবে রাস্তাঘাট কি আমার ঋণ বাড়ি পট্টা মন আছে জন আরি ঘর দুয়ার জন আছে আবাস ঘর মন আরি অন্তদয় কার্ড ই চাউল কার্ড ই সব ধন্দা মানে যেতিকি পঞ্চায়েত থানে আছে সরকার যেতিকি যোজনা মন আছে সব যোজনা পঞ্চায়েত থানে হইছি
1: আলে
2: সে যোজনা মন চাললানি
1: হেলে বাবু এবে আমি শুনলু নি যে আক্তু শুনতে রেলু প্রধানমন্ত্রী আবাস যোজনা বলি এবে আর গোটে মজায় শুনলু এবে কাই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলে কাইটা
0: আমার
2: মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলে গোটে এবে আমার জন মোহন মাঝি সরকার আছে আজ্ঞা আমার গোটে যোজনা কাটলা তো যেটা কি অন্তদয় কার্ড 30-35 কেজি জন চাউল মিললানি লোক হলে সে নিহাতি গরিব লোক রে ভাই সে আমার অন্তদয় কার্ড যোজনা থানে সে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলে গোটে যোজনা বাহারলা আছে আই যোজনা কাইটা আমার পিও মানে আমি যেত সব সর্ভে করি বুলিকি কন মন নিদান ঘর করিতে না পারত ঘর দুয়ার নিয়াই তাকর সব ঘর সব ফোট ফোট উঠাই করি ভিডিও করি করি তাঙ্কর কাগজ পত্র লেখালেখি করি করি সেটা আমার ব্লগ তানে ভিডিও বাবুকে দেবাক পড়ছে
1: হলে বাবু খিন্ডি করবা হলে এবে যখে দেখা তুমি কইলাস যে লেখি করে দেবার বলে কাকে লেখি করে দেবার আছে কিয়ে লেখি করে দেইছি সেটা
2: এটা আমি পিও মনাকা এবে আমাকে অর্ডার করির লাগে এটাই বলি করি আমি সব করিলু হলে সেটা ভিডিও বাবুকে দেলা উতারে সেটা আর আমার অফিস তোর জন আছো আর আমার উপর অফিসর মন সে মন বুলি বুলি করি আর ঘর মনকে দেখবা এটা সত কি মিছি পিও মানে লিখি করে দেলা আছ আর জন মন ন মিশা মোর ঘর দুয়ার নাই বলে লিখি দেলা আছো এটা সত কি মিছি বলি আর গোটে উপর অফিসর বুলি করে দেখবা আমি জন ফোট উঠাই রেবু এটা ঘর সত কি মিছি বলি করে বুলি করে দেখ লেখা সে সত লেখা তাকে সরকারকে সে লিস্ট মন পাঠাইবে
1: আলে হলে লিস্ট পঠাইলে সে অন্তা এই জন জায়গা দেবাই বলে সরকার জায়গাকে সে লোক মনকে দেবাই সেন্তি কি
2: না নয় এটা সরকার জায়গাকে নাই তাকর জায়গা যদি রেছি হলে সেই তি তাকর জন আমার স্যাংশন হয়েছি লোন ব্যাপারটা ঘর স্যাংশন হইলে সেটি আমার সেমন নিজের জায়গায় একা ঘর বাঁধতে পারত লোকর সরকার জায়গাতে না বাঁধি পার যদি নির্দেশ তাকর জায়গা নিয়াই বলে তহসিলদারকে গোটে লেখি করে দেবাই যে মোকে ইন্দিরা আবাস ঘর আসলা মুখ্যমন্ত্রী আবাস ঘর গোটে আসলা আছে মোকে অল্প জায়গা গাঁ বস্তি আনি দেলে মুই ঘর করি বলে যদি তহসিলদারকে লেখি দেবাই তবে তহসিলদার যাইকি চিহ্নট করছি আর তাকর কাছে জায়গা অল্প বাঁচি দিছি
0: আলে বাবু হারি ওর খাতা এ প্রধানমন্ত্রী যোজনা আর মুখ্যমন্ত্রী যোজনা ভিতরে অলগা খাইটা আছে
2: ইতি মুখ্যমন্ত্রী যোজনা বলে এবে জন নিহাতি নেলা আছ অন্তদয় কার্ড থানে সেটা মন আমার বিধবা মামন আর জন মন বিকলাঙ্গ বলে আছ এবে জন পেনশন মন পাইবা আছ নির্ণে পুরা ঘর দুয়ার নিয়াই সে মনকর কাজে প্রথম সেটা ব্যবস্থা সরকার থানু আসলা আছে সেটা করবাকে পড়ছি আর প্রধানমন্ত্রী যোজনা এবে আমার সর্ভে সরিগলাবে দুই মাস হইলা সেটা মন আমার লিস্ট থানে আছে লিস্ট তানে আছে সেটা চাল্লা নিয়ে আমার যে হাইটা লিস্ট প্রথম সর্ভে সারি গেলাবে আর এবে আর গোটে কাগজ এবে ব্লক তানে বারলা আছে
1: এদে বাবু ফোন আইলা
0: ফোন উঠাইলা উঠাই দিল
1: হ্যালো রেডিও কে পাচারু
3: জোয়ার লাগা আপা
1: জোয়ার জোয়ার বাবু কে কইলাসনি কন্তিরনি কইলাসনি
3: মই পঙ্কজ মিশ্র জয়পুর নে কইলনি আপা
1: হেদে আমার এই জন বাবু আইলা আছো তোমার কাই

0: শোনাচ্ছে সিধা সিধা বাচ্চারা।
1: জোয়ার লাগো বাবু।
2: জোয়ার জোয়ার।
1: এলে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বললে এটা কেতে দাবো মিলছে বাবু, আর কেনটা কেনটা সব ডকুমেন্ট মন লড়া এটা সে বিষয়ে কোনো কাজ কই দি আছে।
2: আলে আলে, এটা আমার মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলে অন্তদয় কার্ড যার যার মিললা আছে। নিহাতি গরিব লোককে, নিহাতি গরিব লোক যোনটা কি আমার এবে মিউনিসিপ্যালিটি যদি আছে সেটি আমার ওয়ার্কার মন্ডরে ভাই, তার তো আমার এক্সিকিউটিভ অফিসার আছে কি নিয়ে, সে ভিতরে তাঁকর জন কর্মচারী মানে আছে টাউন ভিতরে বলে সে মানে সর্ভে করি করে দেয় ভাই, আর পঞ্চায়েত লেভেল কি ব্লক লেভেল বলে পিও মানে আমার যেটা আছে
1: সে
2: মানে সর্ভে কর, এলে সর্ভে করলা যারে সেটা নিহাতি যদি ঠিক আছে তাঁকর ঘর দুয়ার নিয়াই তার ঘরর ফটো উঠেই করি ভিডিও গোটে ফটো গোটে আরি তার কাগজ পত্র করি করি সেটা তো আমার যেতার আবাস যোজনা যেতার এপ্লাই করবছু আবেদন করবছু সেতারি সবু কার্ড দরকার, আধার কার্ড তার ব্যাংক পাসবই পান কার্ড ঘর যোজনা আছে তার রসিদ এতারি সবু দেওয়া পড়ছে
1: আরি তার
2: তার আছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা আছে আমার পঞ্চায়েত থানে আছে আমার ১২০,০০০ আছে ১২০,০০০ আরি আমার মজুরি কুলি পয়সা তো গালানি ২০,০০০ টাকা সবু লোককে মিলছি, সবু লোককে বলে কারটা আমার জন বিপিএল বলিকি সরকার গণ করির লাই, সে বিপিএল বলে দারিদ্র সীমার কা তলে জন্মগ্রহণ রেসি আদায়
3: ইয়ে আরিগড় ফোনাইল চেলুয়ার লোক উঠাই দেন। হ্যালো রেডিও কে পাচারি।
1: হ্যালো।
3: হ্যাঁ কে কইলাস নি বাবু, কোন দিন কইলাস নি?
1: হ্যাঁ আগে নমস্কার।
3: হ্যাঁ
1: জয়পুর শাশ্বত কোচ আগে।
0: আলে শাশ্বত বাবু, এথা ইথানে তো বইস বৈঠক লগে আনলু আছো, কাই প্রশ্ন আছে তোমার?
4: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
1: হ্যালো আগে।
0: হ্যাঁ আলে তোমার কাই প্রশ্ন আছে পচরা?
1: আগে প্রশ্ন লাগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যার ঘর থাউছে মিলুছে না সেমতি ঘর ন থাইং যে দউছন্তি সে বিষয়টা কই দেবে আগে?
2: আগে আগে নাই ঘর থাইকির তো না মিলে আজ্ঞা সেটা নাই, এবে পাকা করেছি তাকে দেলে গোটে অন্যায় হইলানি সেটা মন না হয়ে সেটা মন এবে তো সর্ভে চাল্লা আছে সর্ভে মন আমার মিউনিসিপালিটি নাই কইতে না পারি মাত্র পঞ্চায়েত লেভেল ব্লক লেভেল নিয়ে সর্ভে সারি গেলা জনমনকর ঘর নিয়াই এবে মনে কর ঘর আছে কাঁচা এটা তো টিন পকাই রেছি বল তার তো টিন ঘর আছে কেন তার মিললা বল ভাই সেটা নাই কাঁচা ঘর বলে কাঁচা এটা বলে কাঁচা ঘর আকা সেটা টিন পকাইলে জোন পোড়া এটা তেনে যদি সিমেন্ট প্লাস্টার করি টিন পকাইলে সেটা পাকা
1: কোন কোন ডকুমেন্ট দরকার পড়ছে
2: সেটা আমার আধার কার্ড পান কার্ড আর আমার ব্যাংক পাসবই যার যার পান কার্ড নেই আর নাই বলে আমার ফোন নিহাতি ফোন নম্বর দরকার আর ঘর বাড়ি পোটা যদি আছে ঘর বাড়ি পোটা দেবাই নাহলে শিস্তি রসিদ দেবাই এটা আমি দেওয়া পড়ছি সেটা আমি দেলে যাই করে এপ্লাই করকে আইসি যে সারলাবে সর্ভে আমার ব্লক লেভেল তানে সারি গেলাবে লিস্ট মিশা হয়ে গেলাবে এবার থার্ড রাউন্ড লিস্ট গোটে বাড়লে সেটি কার না কাটা হইলা আছে কার না জড়বাক পড়ছি সেটা মন লোক মন নিজে যাই করে দেখলে মতকে তো মিলবার আছে কেনতার মোর না কাটা হইলা আছে বলি করে ব্লক তানে বিডিও বাবুকে জনাইবার আছে
0: তবে যাই করে
2: যাই করে আইসি
0: এবে বুঝি পারলাস কি শাশ্বত বাবু?
1: হ্যাঁ আগে
0: আলে তবে রেলুনি এমতি একা ফোন করতে রুয়া
3: ধন্যবাদ লাগা জোয়ার
1: লাগা নমস্কার
0: নমস্কার হেলে বাবু এজন তুমি কইতে রেলাস যে জায়গা রেবার আছে
2: জায়গা রেবার আছে জায়গা না লেমসা আমার তহসিলদারকে মনে কর তার ইন্দিরা আবাস কি আমার আবাস মুখ্যমন্ত্রী আবাস যোজনা মঞ্জুর হইলা আছে বলে তহসিলদারকে যাইখানে লিখিকে দেওয়া পড়ছি যে মোর ঘর এলা আছে মতে ওয়ার কোয়ার্টার মিললা আছে ঘর করবা তো মতে জায়গা নেই
3: আর কি জায়গা নাই লাছি কোনটা উঠাই দেন তো।
0: হ্যালো রেডিও কে পাচারু।
5: জয়ার আগে
0: জয়ার জয়ার কি কইলাস নি বাবু? কোন তির নি কইলাস নি?
5: আমি বাসটা মন কইলু নে।
0: আলে বাবু কেন তারি আছাস?
5: হ্যাঁ বড়া আছি। আলে কেন তা আছে?
0: আমি সব লোক নি কো আছি। এলে যে আজ তো প্রশ্ন কাইটা আছে তোমার
5: এই চলে গেলে মোর অন্তদে কাজ আছে আপা।
0: আলে আলে আলে

0: কথা ভাল কথা কইলাস। এলে বাবু তোমার আজ কাই প্রশ্ন আছে?
1: দেখুন তো মুখ্যমন্ত্রী আবাস যোজনা আপনার মানে যেটা কহুচন্তে মতো এক মত, কিন্তু মুখ্যমন্ত্রী আবাস যোজনা আমার যে ডিজাবিলিটি পিলা মানে যে অছন্তে ভিন্নক্ষম মানে যে 100% তাঙ্ক লাগি কোন সেটা ব্যবস্থা আছে কি না এটা টিকে বিশেষ জানি বা পাই চাউচি।
2: আজ্ঞা আজ্ঞা, আমার একচুয়ালি ডিজাবিলিটি আরি বিধবা মামন,
1: হ্যাঁ
2: মুখ্যমন্ত্রী আবাস যোজনা তানে সেমনকে দিয়া আইছি, মাত্র সেটা পারফেক্ট আমার জন পিএম মানে সর্ভে করবাই, সর্ভে হলে তাঁর ঘরে মন করো 4-5 লোকের ভাই বলে গোট ঘর পাইলে মিশা সে জন বিকলাঙ্গ পিলা আছে কি মা আছে কি ভৌণী আছে সে মানকর কাছে স্যাংশন হয়েছে। আর দুই লোক আকারে ভাই মা রেসি বেটা রেসি কি বাবা রেসি টকি রেসি বললে তাঁর ঘর যদি পাইর ভাই বলে সে মানকে দেইত না হয়, গোটে ঘর পাইলা আছো তো বলে আর গোটে ডবল দেলে সেটা অসুন্দর হয়েছে,
1: প্রায়ত অধিকাংশ লোক মানে সর্ভে করে আসছে সময় কুচি যে তোমার পুয়া তো ইয়ে কম কিন্তু ঘর পাইবাটা যোগ্যতা নহ বলে প্রায় কহতি, এটিকে জাঁয়া চাহুছি যে যদি গোটে যদি বাপা পাই ঘর ভাল লোক বাপা পাই কিন্তু তার পুয়া যদি বিকলাঙ্গ 100% ব্লাইন্ড থাকে আর্থিক বিশ্বন পাই বাসা হয়ে নথিব
2: মনে করো তাঁর ঘরে যদি 5 কি 4 থিবে না আজ্ঞা, হ্যালো বলে পাইবা কি যোগ্য আজ্ঞা, তাঁর যদি 2 ভাই থিবে বলে বিকলাঙ্গ জন বাবু কি মা কি ভুনি কি কোন মন রে ভাই বলে সেমানে দেবাকে বাধ্য আজ্ঞা, কেন তার দেইত না দুইটা দুই ভাইয়ের ভাই আর গোট তানে আর গোট পিলা রেছি আর এবর জন বিকলাঙ্গ রেছি তাকে ঘর দিয়া কে দেবা পড়ছি না
1: বাপাটা
2: যদি ঘর আছে বলে সেই পিলার অধিকার সেই ঘরে একা না আজ্ঞা, এবার প্রধানমন্ত্রী আবাস ঘর কি আমার মুখ্যমন্ত্রী আবাস ঘর যদি মিলিছে বলে সেটা দেইত না আজ্ঞা, গোটে পিলা আছে গোটে বাপা আছে কি তার মা আছে 3 লোকের হলে গোটে ঘর কা সেটা সুবিধা
0: হয়। এই বাবুকে বুঝা পড়ি গলা পরা নাই কি সেন্তি তো হেলে এবে কইলা যে তহসিলদার বাবু দেইছি বলি করে হেলে গ্রাম পঞ্চায়েত লগে এবে যখন গাঁও লোক মন কর লগে ঘর এবে 4টা পিলা আছত খিন্ডিক জায়গা থানে
3: সম্রাট
4: বাবু আজ পর্সন কাইটা আছে আমার
3: আমার বিশেষ গোটে প্রশ্ন আছে যাহাঙ্কর অন্তদয় কার্ড অছি সেইমানে মুখ্যমন্ত্রী আবাস পাইবে, ধরি নিয়ন্তু যাহাঙ্কর অন্তদয় কার্ড নাই তাঙ্কর ভিন্নক্ষম পিলা আছেন সেমানে পাইপারে না পাইপারে? আর গোটে প্রশ্ন হেলা যোমানে ভিন্নক্ষম অছেন তাঙ্কর পরিবারে কিন্তু একাটি সে রাশন কার্ডে পাউছেন তাঙ্কর সাঙ্গরে অছেন কিন্তু সে ভিন্নক্ষম বাস হয় না সেমানে মুখ্যমন্ত্রী আবাস পাইপারে না নাই?
2: আজ্ঞা জন মকর মনকর অন্তদয় কার্ড আছে তাকর ঘরে মনে করো 2 লোক আকা কি 3 লোকের ভাই যদি তার বাবা কি মা যদি পাইরেছি বলে তাকে আর দেইত না হয় কাহে যে সে ঘর আছে, যদি তাকর যদি 2 ভাইরে ভাই বিকলাঙ্গ গোটে পিলা আছে ভল পিলা গোটে আছে বলে তাকর ঘরে দেইত না হয় কেন তার বলে গোটে ঘর দেইত হইছে বলে বিকলাঙ্গকে দেবাক পড়ছি একা আর গোটে পিলা বিবাহ হলে তার পিলাটাকে ধরিকি বাবার ঘরে রেছি আর জন পিলা বিকলাঙ্গ আছে তাকে দেবাক বাধ্য। আর যোন মনকর অন্তদয় কার্ড নাই সে মনকে কাই করবাক পড়ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে আজ্ঞা সেটা আমার সর্ভে সরিগেলাবে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা তানে আমার লিস্ট রেছি
3: প্রধানমন্ত্রী আবাস যোজনা ভিন্নক্ষম পিলা পাইপারিবে?
2: হ্যাঁ মিলছি না আজ্ঞা, যদি তাঁকর যদি নিহাতি ঘর দ্বার দরকার বলে সেটা জনাইবাক পড়ছি আজ্ঞা ভিডিওকে যে আমার আকর 3-4 ভাই আছত আরে আকে দেবাক পড়ছি আজ্ঞা নদেলে কেনতার হয়েছে বলে তার লিস্ট তাকে চোগাইবাক পড়ছি আজ্ঞা, মাত্র তাকর হলো বয়স হইবার আছে বয়স হইলে একা হয়েছি, যদি বয়স না হইলে আছে 14 বর্ষ কি 15 বর্ষ হইছি মিলছি আজ্ঞা মিলছি না আজ্ঞা, হ্যাঁ সেমানকে মিলছি কেনতার বলে সেমন

0: পঞ্চম কিস্তি বন্টন অবসরে রায়গড়ায় জেলাস্তরীয় কার্যক্রম আয়োজিত হয়েছে। জেলার এই যোজনার মোট 227,026 জন হিতাধিকারী সামিল হয়েছে বেড়ে 4,280 জন নূতন হিতাধিকারী যোজনার যোড়ি হয়েছেন। রায়গড়ার অধিষ্ঠাত্রী দেবী মা মঝিঘরিয়াণী দান হুন্ডি দুই মাস পরে খোলা যাইছি। হুন্ডি 54,15,902 টাকা 64 গ্রাম সুনা এবং প্রায় 1 কিলো 764 গ্রাম রূপা সংগ্রহ হয়েছে। ଏହାସହ ବିଦେଶୀ ମୁଦ୍ରା ମଧ୍ୟ।
1: ଆକାଶବାଣୀ ଜୟପୁର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ସମୟ ବର୍ତ୍ତମାନ 6:40 ହେବାକୁ ଯାଉଛି। ସମୟ ବର୍ତ୍ତମାନ 7:30 ହେବାକୁ ଯାଉଛି। ଶ୍ରୀଲଙ୍କା ଏବଂ ଭାରତ ମଧ୍ୟରେ ଦୁବାଇ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ କ୍ରିକେଟ ଷ୍ଟାଡିୟମଠାରେ ହେଉଥିବା 2026 ମହିଳା ଏସିଆ କପ୍ T20 କ୍ରିକେଟ ଫାଇନାଲ ମ୍ୟାଚ୍ର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ।

0: কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে কিশোর কুমার, কথাচিত্র শর্মিলি।
1: ও মেরি ও মেরি ও